লাহি দেখবে একদিন তোর মেহনত রঙ লাহি খুঁটি গাড় করলে মন মতে হ্যাঁ ইচ্ছা পরহি তোলা দেহেলা বজ্জর পরীক্ষা খুঁটি গাড় করলে মন মতে হ্যাঁ ইচ্ছা পরহি তোলা দেহেলা বজ্জর পরীক্ষা লমরত লমরত মঞ্জিল হর লমরা যাহির দেখবে একদিন তোর মেহনত রঙ লাহি দেখবে একদিন তোর মেহনত রঙ লাহি যতকে যাদা পিরাওতকে ফর গুরু তোর মিলথে রোজ ডার পানি আমা আহি বসন্ত ফরথে যতকে যাদা পিরাওতকে ফর গুরু তোর মিলথে রোজ ডার পানি আমা আহি বসন্ত ফরথে অন্ধিয়ারি যাহি পাখ অঞ্জোরি হর আহি রে দেখবে একদিন তোর মেহনত রঙ লাহি দেখবে একদিন তোর মেহনত রঙ লাহি হাত গোড় চলাবে তবে পেট হা ভরথে ডোলথে ডারা রুখুয়া জব হওয়া হচলথে হাত গোড় চলাবে তবে পেট হর ভরথে ডোলথে পানা রুখুয়া জব হওয়া হচলথে সোহি তেন খোহি সোহি তেন খোহি জাগহি তেন পাহি রে দেখবে একদিন তোর মেহনত রঙ লাহি দেখবে একদিন তোর মেহনত রঙ লাহি পট পর ভাঠা মা বয়ে পট পর

তাহি দেখবে একদিন তোর মেহনত রঙলাহি। আওয়া মোর দুসার কবিতা। ঘম হবে রাহে ছাইহা মা ছাইহালে, ঘম হবে রাহে ছাইহা মা ছাইহালে, অমরাইয়া জুড় ছাউ মা জুড়ালে, অমরাইয়া জুড় ছাউ মা জুড়ালে, ঘম হবে রাহে

আহে কিরিয়া মোলাতে খাওয়ালে, কিরিয়া মোলাতে খাওয়ালে মায়া হৃদয়া মায়া দে জানা, জিনগি তোর নাম লিখালে মায়া হৃদয়া মায়া দে জানা, মায়া কে পীড়া মোর তেহা নেই জানে, কতকো বতায়ও তোলা তোলে নেই মানে, মায়া কে পীড়া মোর তেহা নেই জানে, কতক বতায়ও তোলা তোলে নেই মানে, সঙ্গমা মোলা তেরে গালে, সঙ্গমা মোলা তেরে গালে মায়া হৃদয়া মায়া দে জানা, জিনগি